0: बलियो बनाउने आफ्नो प्रतिबद्धतालाई दोहोर्याएको छ। यसका साथै अहिलेलाई समाचार पूरा भयो। अघिल्लो समाचार लिएर 9 बजे पुनः उपस्थित हुनेछौँ। सुन्दै गर्नुहोस् आकाशवाणी।
1: आपके 4,800 रिवॉर्ड पॉइंट्स आज एक्सपायर हो रहे हैं, अभी रिडीम करें।
2: अरे वाह, मेरे इतने पॉइंट्स कैसे आए?
3: बस यही पूछो Why? रिवॉर्ड पॉइंट्स के नाम पर आए किसी अननोन लिंक पर क्लिक करने से पहले सोचिए। एक Why आपको फ्रॉड से बचाए।
1: हमेशा पूछो WHY Why कहता है कैप्टन Y ऑफ SBI,
3: आपका साइबर रक्षक।
4: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
5: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
4: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
5: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
4: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
5: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
1: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটিই হতে পারে মশাবাহিত রোগ।
0: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
1: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
0: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: তো শুরু করে ইনভেস্টিং কা পার্ট।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। ইউপিআই এর মাধ্যমে কোনো ব্যক্তি থেকে ব্যবসায়ীকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য মাশুল মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR এখনই কার্যকর হচ্ছে না। আখ চাষীদের সমস্যা খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার। উৎসবের মরশুমে পর্যাপ্ত চিনির যোগান দিতে সরকার মজুতের পরিমাণ নির্ধারিত করেছে। শারদীয় দুর্গোৎসবের আজ পঞ্চমী, রাজ্য জুড়ে উৎসবের আবহ। আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিলেও আগামী শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, কেরালামেও ভারী বৃষ্টির সম্ভাবনা। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি বড় উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই উপলক্ষে তিনি বক্তব্য রাখবেন। এই প্রকল্পগুলির লক্ষ্য আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জ্বালানি পরিকাঠামো আরও মজবুত করা, সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ এবং জল নিরাপত্তা ব্যবস্থার উন্নতি সাধন। প্রধানমন্ত্রী লেহের কুশক বকুলা রিম্পোচি বিমানবন্দরে

0: 640 কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন প্যাসেঞ্জার টার্মিনাল ভবনেরও উদ্বোধন করবেন। 23,800 বর্গমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা এই আধুনিক টার্মিনালটি বার্ষিক 35 লক্ষ যাত্রী চলাচলের উপযোগী করে তৈরি করা হয়েছে। সীমান্ত সড়ক সংস্থা বা বিআরও নির্মিত 298 কিলোমিটার দীর্ঘ নিম্ন পদুম দার্চা সড়কটি প্রধানমন্ত্রী দেশবাসীকে উৎসর্গ করবেন। দুর্গম জাসকার উপত্যকার মধ্যে দিয়ে লের নিম্মুর সঙ্গে হিমাচল প্রদেশের দার্চাকে যুক্ত করা এই সড়কটি লাদাখের জন্য একটি বিকল্প যোগাযোগ পথ হয়ে উঠবে। পাশাপাশি শ্রী মোদী 9 মেগাওয়াট ক্ষমতার হানু ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্প এবং 66 কেভি ডাবল সার্কিট হানু কলৎসি বিদ্যুৎ বিতরণ লাইনের উদ্বোধন করবেন। এছাড়াও লেট সিন্ধু ঘাটে ভারতের প্রথম পেট্রোক্লিফ সংরক্ষণ পার্ক এবং প্রজেক্ট হিম সরবরাহের অধীনে 40টি গ্রামে নির্মিত 40টি জলাশয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইউপিআই এর মাধ্যমে কোনো ব্যক্তি থেকে ব্যবসায়ীকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য মাশুল মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR এখনই কার্যকর হচ্ছে না। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI এর আগে ঘোষণা করেছিল পার্সন টু মার্চেন্ট বা ব্যক্তি থেকে ব্যবসায়ী ইউপিআই লেনদেনের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR 15ই অক্টোবর থেকে কার্যকর হবে। নতুন সিদ্ধান্তে স্থির হয়েছে এই মাশুল দীপাবলির পরে কার্যকর করা হবে বলে জানিয়েছে NPCI। সমাজ মাধ্যমের এক বার্তায় NPCI জানিয়েছে উৎসবের মরশুমের কথা মাথায় রেখে UPI এবং সার্ভিসেস স্টিয়ারিং কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সরকার আখ চাষীদের সমস্যাগুলো খতিয়ে দেখে তা নিরসনে উপযুক্ত পদক্ষেপের জন্য একটি কমিটি গঠন করেছে। নীতি আয়োগের প্রাক্তন সদস্য অধ্যাপক রমেশ চাঁদ এই কমিটির সভাপতিত্ব করবেন। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন কৃষি কমিশনার, খাদ্য ও গণবণ্টন বিভাগের চিনি বিষয়ক যুগ্ম সচিব এবং উপভোক্তা বিষয়ক বিভাগের যুগ্ম সচিব। কর্ণাটক ও মহারাষ্ট্রের আখ চাষীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত একটি বৈঠকে নেওয়া সিদ্ধান্তের প্রেক্ষিতেই এই কমিটি গঠন করা হয়েছে। সরকার চিনি ব্যবসায়ীদের জন্য চিনি মজুদ রাখার সময়সীমা কমিয়ে 15 দিন ধার্য করেছে। সেই সঙ্গে মজুদের সর্বোচ্চ সীমা 1,000 কুইন্টাল নির্ধারণ করা হয়েছে। এই নিয়ম যা আজ থেকেই কার্যকর হবে, বলবৎ থাকবে নভেম্বর পর্যন্ত। উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে উৎসবের মরশুমে গ্রাহকদের কাছে চিনির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই সরকার চিনি মজুদ সংক্রান্ত নিয়মে এই পরিবর্তন এনেছে। সংশোধিত নিয়ম অনুযায়ী কলকাতা ও তার সংলগ্ন এলাকা এবং আসামের ক্ষেত্রে চিনির মজুদ সীমা 2,000 কুইন্টাল নির্ধারণ করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে চিনির গড় খুচরো মূল্য আগস্ট মাসের সর্বোচ্চ পর্যায় থেকে 15% কমেছে এবং তা আরও কমার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ ব্যাংকক পৌঁছেছেন। সুবর্ণভূমি বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান থাইল্যান্ডে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পুনিত আগরওয়াল এবং থাইল্যান্ডের ট্রেজারি বিভাগের উপমহানির্দেশক রুয়েচা ওহারাত্রান। সফরকালে অর্থমন্ত্রী আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের বার্ষিক বৈঠকে যোগ দেবেন। এছাড়াও তিনি G20 এবং G7-ভুক্ত দেশগুলির অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকেও অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে 2026 এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত ভারতীয় দলের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শারদীয় দুর্গোৎসবের আজ পঞ্চমী। উৎসবে মেতে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ। রাজ্যে প্রায় সব মণ্ডপেই প্রতিমা এসে গেছে, আলোয় সেজে উঠেছে সব। মুখর গোটা রাজ্য, শহরের বড় বড় পুজো মণ্ডপগুলিতে উদ্বোধনের পর্ব শেষ। ইতিমধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। ভিড় সামাল দিতে প্রস্তুত রয়েছে রাজ্য প্রশাসনও। পাশাপাশি রাজ্যের অনেক জায়গায় নবরাত্রি উৎসবও পালিত হচ্ছে। নবরাত্রির পঞ্চমীতে দেবী দুর্গা স্কন্দমাতা রূপে পূজিতা হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নবরাত্রির পঞ্চম দিনে মা স্কন্দমাতাকে পূজা নিবেদন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি প্রার্থনা জানিয়েছেন, যেন মাতৃস্নেহ ও মমতার প্রতীক এই দেবীর আশীর্বাদ প্রতিটি পরিবারের ভালোবাসা, শান্তি ও সম্প্রীতি নিয়ে আসে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশে উন্নয়ন, আইন শৃঙ্খলা ও সুশাসনের জন্য গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। লখনৌতে এক অনুষ্ঠানে আত্মজীবনী ভারতীয় গণতন্ত্র কি বিজয়গাথা, মেরা জীবন মেরা সংঘর্ষের হিন্দি সংস্করণের প্রকাশনা উপলক্ষে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন। তিনি উল্লেখ করেন, যোগী আদিত্যনাথ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্বপ্নের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যটিকে উত্তম প্রদেশ রূপান্তরিত লক্ষ্যে এগিয়ে চলেছেন। কৃষিক্ষেত্রে মহিলাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ আজ নতুন দিল্লিতে উদযাপনের আয়োজন করেছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতের কৃষি ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হিসেবে সঙ্গে গবাদি পশু পালন, বীজ সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের মতন ভূমিকা পালন করেন। অন্যদিকে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপিত হচ্ছে। কৃষি, খাদ্য, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সহ গ্রামীণ অর্থনৈতিক অগ্রগতির নানা ক্ষেত্রে গ্রামীণ মহিলাদের উল্লেখযোগ্য ভূমিকা ও অবদানকে স্বীকৃতি দিতে দিনটি উদযাপিত হয়ে থাকে। রাজ্য থেকে আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিলেও উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার কারণে উপকূলবর্তী এলাকাগুলিতে আগামী শনিবার 17 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় আগামীকাল 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা।
1: আজকে এবং 17 তারিখে মূলত উপকূল অঞ্চলের জেলাগুলিতে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতেও একটু জায়গা করে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
0: ভারতীয় আবহাওয়া বিভাগ আজ হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, দিল্লি, কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। অন্যদিকে আজ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে এবারের আলোচনার বিষয় প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের অগ্রগতি। বায়ুসেনার প্রাক্তন আধিকারিক শ্যামল ভট্টাচার্যের সঙ্গে দুই পর্বে কথা বলেছেন কাশ্মীর নাহার। আজ প্রথম পর্ব শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। ইউপিআই এর মাধ্যমে কোনো ব্যক্তি থেকে ব্যবসায়ীকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য মাশুল, মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR এখনই কার্যকর হচ্ছে না। খবর এখনকার মতো শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 10:10।
2: यो आकाशवाणी खरसाङ हो, प्रादेशिक समाचार सीमा क्षेत्रबाट सुन्नुहोस्। पश्चिम बंगालको मन्त्रीमण्डलले जनसेवाको 25 वर्ष पूरा गरेकोमा प्रधानमन्त्री नरेन्द्र मोदीलाई धन्यवाद दिँदै एउटा प्रस्ताव पारित गरेको छ। मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीको अध्यक्षतामा आज नवान्नमा भएको विशेष मन्त्रीमण्डल बैठकले यो प्रस्ताव पारित गरेको हो। मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले प्रधानमन्त्री नरेन्द्र मोदीको पहलले पश्चिम बंगालको राष्ट्रिय र अन्तर्राष्ट्रिय प्रतिष्ठा बढाएको बताएका छन्। यसमा गरीबहरूका लागि कल्याणकारी उपायहरू, दुर्गा पूजालाई युनेस्कोले मान्यता दिने र बंगालीलाई शास्त्रीय भाषाको दर्जा प्रदान गर्ने समावेश छ। श्री अधिकारीले वर्ष 2047सम्ममा विकसित भारतको लक्ष्य हासिल गर्न राज्यले महत्वपूर्ण भूमिका खेल्ने बताउनुभयो। पश्चिम बंगालमा औद्योगिक विकासलाई बढ़ावा दिने उद्देश्यका साथ हल्दियामा 6,000 करोड़ रूपियाँको निवेशमा नयाँ फिनोल र एसिटोन

0: চলছে জীবন গড় গড়িয়ে, বাড়ছে বোঝা রোজ, রোজ নামচার এই জীবনে কমছে না সে বোঝ। জীবন নির্বাহের ক্ষেত্রে জীবিকার গুরুত্ব অপরিসীম। এ যেন একে অপরের সাথে সমান্তরাল সমীকরণেই চলে এসেছে বরাবর। সমাজের প্রতি স্তরে প্রতি ক্ষেত্রে এই জীবিকা নির্বাহের জন্যই মানুষকে ক্রমাগত লড়ে যেতে হচ্ছে। আমরা আমাদের এই অনুষ্ঠানে সেই বিভিন্ন স্তরের মানুষদের রোজ নামচার গল্পই তুলে ধরব আপনাদের কাছে জনজীবন অনুষ্ঠানটির মধ্য দিয়ে। জনজীবন অনুষ্ঠানে আজ আমাদের গন্তব্যস্থল সাউটাঙ্গি। আবারও একটি সুন্দর রোদ ঝলমলে দিনে দুপুর আমরা রওনা হলাম শহর শিলিগুড়ি থেকে আশিঘর মোড় হয়ে দক্ষিণ দিকে, এবং তার ঠিক পরেই আমরা পৌঁছে গেলাম সাউডাঙ্গিতে। তবে সাউডাঙ্গি পৌঁছানোর আগেই আমরা থমকে দাঁড়ালাম কিছুক্ষণ, থমকে দাঁড়ালাম রেলগেটের কাছে। আর তার ঠিক কিছুক্ষণ পরেই আমাদের সামনে দিয়ে চলে গেল এনজিপির দিক থেকে আসা একটি ট্রেন। ট্রেন চলে যাওয়ার পর মুহূর্তেই খুলে গেল রেলগেট। আমরা এসে পৌঁছালাম রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাউডাঙ্গি গ্রামে। গ্রামের পথে ঢুকতেই দেখা হয়ে গেল এই অঞ্চলের দীর্ঘদিনের বাসিন্দা রবীন্দ্র বর্মনের সঙ্গে। কথা বললেন আমাদের প্রতিনিধি।
1: নমস্কার।
2: নমস্কার।
1: এই সাউডাঙ্গি গ্রামে কতদিন ধরে আছেন?
2: এই গ্রামে প্রায় আমার 45 বছর থেকে বসবাস করতেছি।
1: 45 বছর হয়ে গেল। আচ্ছা, তো এই 45 বছর আগে এই গ্রামের চেহারা কেমন ছিল, কি দেখেছিলেন, আর এখন কেমন দেখছেন?
2: আগে তো জঙ্গল, ফাঁকা মাঠ, কৃষি জমি দিয়ে অনেকটা পরিপূর্ণ ছিল। এখন প্রায় আধা শহর রূপে পরিবর্তন হয়েছে, আগে থেকে অনেকটাই।
1: আগে ঘর বাড়িঘর কিরকম ছিল এখানে, কয়টা বাড়িঘর ছিল?
2: আগে বাড়িঘর বলতে বলতে মানে মাঝখানে বাড়িঘর ছিল অনেকটা, সব জায়গায় ফাঁকা জমি দিয়ে পরিপূর্ণ ছিল। রাস্তাঘাটও ছিল, ওই পাকা রাস্তা ছিল নেই, মাটি রাস্তাই ছিল। আমাদের ফরেস্ট সেখানে কাছাকাছি, মাঝে মাঝে হাতি বাঘ এখনো পর্যন্ত আসে। এখনো আসে মাঝে মাঝে, আগে বেশি আসত। আগে স্কুল বা কলেজে যাতায়াতে রিক্সা বা অন্য কিছু যাতায়াত করতাম, এখন সেটা অনেকটা পরিবর্তন হয়েছে। তা আগে তো আমরা ঘন্টার পর ঘন্টা সে এদিকে রাজগঞ্জ গুলোকে মাত্র 2টা স্টেট বাস ছিল, সেটা দিনে 2 বার যাতায়াত করতো, এখন তো মোটামুটি 5 মিনিট আমাদের অপেক্ষা করতে লাগে না। অনেকটাই ভালো।
1: আচ্ছা, এমনি গ্রামের ধরুন শিক্ষার ব্যবস্থা কেমন?
2: শিক্ষা তো আগে থেকে তুলনামূলক ভাবে অনেকটাই ভালো। আগে তো কাছাকাছি প্রাইমারি স্কুল ছিল, কাছাকাছি হাই স্কুলও আছে, তার সঙ্গে আমাদের আশ্রমের স্কুল আছে।
1: আপনার পরিবারে কে কে আছে?
2: পরিবারে বর্তমানে আমরা স্বামী স্ত্রী আছি আর আমার ছেলে আছে।
1: আচ্ছা, ছেলে কি করছে?
2: ছেলে এখন পড়াশোনা করছে।
1: কোথায় পড়ছে?
2: এই সূর্য সেন কলেজ।
1: আচ্ছা, কিভাবে যাতায়াত করে?
2: প্রাইভেট গাড়িতে যাতায়াত।
1: আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
2: নমস্কার।
0: আমরা এবারে রওনা হলাম আরো সামনের দিকে আমবাড়ি যাওয়ার রাস্তায়, এবং সেখানেই কিছুটা দূরে দোকানের সামনে দাঁড়িয়েছিলেন প্রবীণ নাগরিক জগদীশ রায়, আমাদের প্রতিনিধি। এবারে তার সাথে আলাপচারিতায় মেতে উঠলেন, জানতে পারলাম তার জীবন গাথা।
1: নমস্কার।
3: নমস্কার
1: জগদীশ বাবু, আপনি এই গ্রামে কতদিন ধরে আছেন?
3: তো জন্ম এখানে, আমার তো দীর্ঘদিন থেকে আছি।
1: তা কত বছর হবে?
3: 50 বছর।
1: আচ্ছা, তো 50 বছর আগে যখন আপনি এই গ্রামে ছিলেন, তখন এখানকার চেহারা কেমন ছিল, এখানকার পরিবেশ কেমন ছিল?
3: তখনকার পরিবেশ তো আলাদা রকম ছিল, খেতিবাড়ি ছিল।
1: আচ্ছা,
3: হাল কৃষি ছিল, মানে এইগুলো নিয়েই আর কি।
1: জায়গাটা কি ফাঁকা ছিল?
3: হ্যাঁ, তখন ফাঁকা ছিল।
1: আচ্ছা,
3: তখন এত কোম্পানি ছিল না, ইন্ডাস্ট্রিও ছিল না, বাড়ি ঘরও ছিল না।
1: আচ্ছা,
3: অনেক ফাঁকা ছিল, আমরাই তো খেতি করতাম, আমাদের তো জমি ছিল।
1: আচ্ছা,
3: এক সময় খেতিবাড়ি করতাম।
1: আচ্ছা, তখন কিরকম ঘর ছিল বা জনসংখ্যা ছিল?
3: খুব কম, খুব কম। আজকে থেকে ধরে নেন 30 বছর আগে না, খুব কম ছিল, এটা দেখতে দেখতেই পূরণ হয়ে গেল সব।
1: তো এখন কিরকম জনসংখ্যা এখানে রয়েছে আপনার গ্রামে?
3: আছে অনেক বেশি এখন, আগের তুলনায় অনেক বেশি।
1: সব কি তারা বাইরে থেকে এসছে না এখানকারই সব?
3: বেশিরভাগটা এখানে আসে, কিছুটা আসছে বাইরে থেকে, কিছুটা আসছে।
1: তো এই গ্রামের লোকেরা আছে, তাদের প্রধান জীবিকা কি এবং তারা কি কাজ করে?
3: কিছু লোক হাল কৃষি করে, কিছু লোক নির্ভরশীল কাজের উপরে সব।
1: কোথায়?
3: শিলিগুড়িতে কাজে যায়, কেউ রাজমিস্ত্রি করে, কেউ লেবারি করে, কেউ কাঠমিস্ত্রি, এরকম করেই চলে আর কি।
1: তো আপনি কি ব্যবসার সঙ্গে যুক্ত?
3: আমার তো দীর্ঘদিনের চালের ব্যবসা, হাটে হাটে চালের ব্যবসা।
1: কোথায় কোথায় যান?
3: আমবাড়ি, শাওডাঙ্গি, ব্যাস এই দুটো হাটেই করি।
1: আচ্ছা, এইখানে আপনার প্রত্যেকটা বাড়িতেই কি ইলেকট্রিক আছে?
3: ইলেকট্রিক আছে।
1: আচ্ছা, আমার ঠিক সামনে দেখছি বাঁশঝাড়, বেশ কিছু বাঁশঝাড় এখানে লক্ষ্য করছি, এটা কি প্রত্যেকটা বাড়িতেই এই বাঁশঝাড় আছে?
3: হ্যাঁ, প্রায় বাঁশঝাড় আছে, গ্রামে প্রায় বাঁশঝাড় আছে।
1: আচ্ছা, তো এটা তো আপনাদের একটা অর্থকরী একটা ইনকাম এর একটা সোর্স, তাই তো?
3: হ্যাঁ, হয়ে যায় কিছু। হ্যাঁ, কিছু হয়ে যায়।
1: কি হিসেবে বিক্রি করেন এই বাঁশগুলো?
3: পিস 60 টাকা 50 টাকা।
1: আচ্ছা, বাইরে কোথাও যায়?
3: শিলিগুড়ি,
1: সব শিলিগুড়ি,
3: সব শিলিগুড়ি,
1: এখান থেকে বাঁশ সব শিলিগুড়ি যায়। আপনাকে অনেক ধন্যবাদ জগদীশ বাবু, নমস্কার।
3: নমস্কার।
0: এই গ্রামে যেমন রয়েছে সবুজ বনানী, সুমিষ্ট হাওয়া, মানুষদের আত্মিক ব্যবহার, ঠিক তেমনি এই গ্রামে শিক্ষার হারও কিন্তু রয়েছে যথেষ্ট উন্নত। এই গ্রামে প্রচুর ছেলে মেয়ে নিয়মিত পঠন পাঠনের সাথে যুক্ত এবং উচ্চশিক্ষার মানও রয়েছে যথেষ্ট। শুধু পড়াশুনো নয়, এই গ্রামে বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে নানা রকমের কলকারখানা, যে কলকারখানায় কর্মরত এই গ্রামেরই শিক্ষিত যুবক যুবতী। আমি একজন শিক্ষিত যুবক সৌভিক রায়, তার সাথে এবারে আমাদের প্রতিনিধি কথা বলে নিলেন।
1: নমস্কার।
4: নমস্কার স্যার।
1: আচ্ছা সৌভিক, তুমি এই গ্রামে কতদিন বসবাস করছো?
4: আমি তো ছোট থেকে, আজ থেকে 30 বছর হয়ে গেল আমার বয়স।
1: এই সময় এই গ্রামের চেহারা কেমন ছিল?
4: তখন তো এত ইন্ডাস্ট্রি ছিল না, ইদানিং অনেক ইন্ডাস্ট্রি হয়ে গেছে, আর রাস্তাঘাট খুব একটা ডেভেলপ ছিল না, বাট ইদানিং রাস্তাঘাট খুব ডেভেলপ হয়ে গেছে, আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে এখন।
1: আচ্ছা, তো এখানকার বেশিরভাগ যুবক বা যুবতীরা তারা পড়াশোনার জন্য কোথায় যাচ্ছে?
4: অ্যাকচুয়ালি এখন তো কলেজ অনেক আছে, যেমন এখন অনেক প্রাইভেট কলেজ হয়েছে, আগে তো আমাদের সময় শিলিগুড়ি কলেজ, সূর্যসেন কলেজই ছিল, এখন তো অনেক প্রাইভেট কলেজ, সেন্ট জেভিয়ার্স হয়ে গেছে, অনেকে এখানে যায়, অনেকে নতুন সুরেন্দ্রনাথ কলেজ হয়ে গেছে, মোটামুটি এইসব কলেজেই সব পড়াশোনা করে, সূর্যসেন হয়ে গেছে, রাজগঞ্জ কলেজ হয়ে গেছে আমাদের বাড়ির পাশে, তো এইসব কলেজে সবাই যাতায়াত করে।
1: তবে শিক্ষার হারটা তোমার এই অঞ্চলে আগের থেকে কি ভালো না খারাপ?
4: আগের থেকে অনেক ভালো হয়ে গেছে,
1: অনেক
4: অনেক ভালো।
1: আচ্ছা, পড়াশোনার পাশাপাশি তুমি এখন কি করছো?
4: অ্যাকচুয়ালি আমি এখন টিউশন টিচার, প্রাইভেট টিউটর, আমি বাড়িতে গিয়ে পড়াই।
1: আচ্ছা,
4: ইচ্ছা আছে সরকারি চাকরি, কোয়ালিফাই করে আছি অনেক এক্সাম, আশা করি হয়ে যাবে।
1: আচ্ছা, খুব ভালো। তুমি দীর্ঘদিন ধরে এই গ্রামে বসবাস করছো, সেক্ষেত্রে স্বনির্ভর হওয়ার জন্য ছেলে মেয়েদের মধ্যে কিরকম একটা উন্মাদনা বা কিরকম একটা সহযোগিতা বা তাদের কিরকম ইচ্ছা তুমি লক্ষ্য করছো?
4: না, ইচ্ছা অনেকেরই আছে, কারণ আমরা এখন ইদানিং দেখছি যারা 12th কোয়ালিফাই করছে বা কলেজ পড়ছে, আমাদের যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তো এখানে অনেকে পার্ট টাইম কাজ করছে, অনেকে বিপিওতে অনেকে কাজ করছিল, এখন তো বিপিও নেই আমাদের শিলিগুড়িতে, অনেকে আছে যারা ইউটিউব, আমাদের এখানে কন্টেন্ট ক্রিয়েশনও হয়, আমাদের কয়েকজন ভাই আছে যে কন্টেন্ট ক্রিয়েট করে, তাদের মধ্যে একটা উৎসাহ আছে, কেউ আর বসে নেই যে 12th ক্রস করার পর বা ডিউরিং কলেজ, তারা করছে, তার নিজের মতো সবাই কাজ করছে, পার্ট টাইম কাজ করে।
1: কিন্তু এখানে আলোর ব্যবস্থা কি যথার্থ আছে?
4: না, অ্যাকচুয়ালি আলোর ব্যবস্থা আছে, সেটা মেনটেন করা হচ্ছে না। আই থিঙ্ক যদি মেনটেন করা হয় তাহলে আই থিঙ্ক আলোর যে একটা ঘাটতি আছে সোলার লাইট, সেটা আমাদের পঞ্চায়েত যিনি আছেন উনি অবশ্যই কাজগুলো করবেন।
1: তুমি যুব সমাজের প্রতি তোমার কি বার্তা থাকবে, কি বলবে?
4: বার্তা একটাই, যেহেতু এখন যারা 10th বা 12th কোয়ালিফাই করছে মোবাইলের প্রতি এডিকশন হয়ে গেছে, আমি বলবো মোবাইলটা যদি এডিকশন না হয়ে যায়, যুব সমাজকে ক্যারিয়ার ফোকাসড হতে।
1: অনেক ধন্যবাদ সৌভিককে তার সঙ্গে কথা বলার জন্য, নমস্কার।
4: নমস্কার, থ্যাংক ইউ।
0: গ্রামের পাকুর গাছতলায় বসে আড্ডা দিচ্ছিলেন এই গ্রামেরই বহু অধিবাসী, তাঁদের সাথে পরিচিত হয়ে জানতে পারলাম এই গ্রামের পঞ্চায়েত সদস্যা শ্রীমতী আরতি রায়ের বাড়ি রয়েছে আরেকটু এগোলেই। সেই মতোই আমরা দক্ষিণ দিক বরাবর এগোতে শুরু করলাম। বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার শাওডাঙ্গি বুথ 41 নম্বর পার্টের পঞ্চায়েত সদস্যা শ্রীমতী আরতি রায়, তার বাড়িতে এবারে আমরা উপস্থিত হলাম, তার সাথে কথা বলে নিলেন আমাদের প্রতিনিধি।
1: নমস্কার।
5: নমস্কার।
1: আচ্ছা আরতি দেবী, আপনার এই পার্টে কতজন ভোটার আছে?
5: আমাদের
1: 808টা ভোটার আছে, কিন্তু গ্রামের লোক সংখ্যা কি এই 808 জনই না আরো বেশি আছে?
5: ভবিষ্যতে
1: আপনি আরো কি কি করবার ইচ্ছা আছে?
5: রাস্তাঘাট, পানীয় জলের
1: এখানে একটা বড় সমস্যা, পানীয় জল।
5: হ্যাঁ,
1: তো পানীয় জল ব্যাপারে আপনি কি ভাবনা চিন্তা করেছেন?
5: সোলার ওয়াটার ট্যাঙ্ক দিব।
1: আচ্ছা,
5: এটাই।
1: আচ্ছা, আর এখানে আরেকটা মূল সমস্যা হচ্ছে যে সামনেই কিন্তু বৈকুণ্ঠপুর ফরেস্ট আছে, তাই তো? সেখানে কি আপনার গ্রামে কি কোনো রকম অসুবিধা হয়?
5: হ্যাঁ, অসুবিধা হয়। আমাদের ওই যে লোকালয়ে ঢুকে যায় হাতি।
1: আচ্ছা, গণেশ হাতি আসে?
5: হ্যাঁ আসে। লাইট নাই ওদিকে, নাই স্ট্রিক লাইট নাই, এটা আমাদের খুবই প্রয়োজন।
1: আচ্ছা, আর প্রধানমন্ত্রীর আবাস যোজনায় ঘর কতজন পেয়েছে আর এবার নতুন কতজন অ্যাপ্লাই করেছে?
5: 60 জনের মতো পেয়েছে আগের, মানে 2008 এর ওটা, আর এখন বর্তমান চলতেছে।
1: মূল সমস্যাগুলো একটু আমাদের শ্রোতা বন্ধুদের বলুন।
5: মূল সমস্যা বলতে কি, আমাদের রাস্তাঘাট, পানীয় জল, তারপরে স্ট্রিক লাইট, এসব আমাদের প্রয়োজন।
1: এখানকার মানুষেরা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তারা কোথায় যায়?
5: আমরা মেডিকেলে নিয়ে যাই।
1: আপনার এলাকাতে কি কোনো স্বাস্থ্য কেন্দ্র নেই?
5: আছে, আছে।
1: আচ্ছা, সেই স্বাস্থ্য কেন্দ্রে কি নিয়মিত ডাক্তার বসে?
5: ঠিক মতো বসে না, মনে
1: বসে না। আচ্ছা, আর এখানে শিশুদের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেটা কি আছে?
5: আছে।
1: কোথায় আছে সেটা?
5: এটা মানে কি, আমাদের তো এখনো অফিস দেয় নেই, আপাতত এইখানে আমাদের কাছেই হয়।
1: আচ্ছা, সেখানে কতজন বাচ্চা বা শিশু
5: দিতে চায় না কেউ?
1: আচ্ছা, তো সেখানে কতজন বাচ্চা আছে?
5: 8-10 জন।
1: আচ্ছা, আর এখানে বিদ্যালয় বা প্রাইমারি স্কুল সরকারি কটা আছে?
5: একটাই তো, ওই যে বানিয়াপাড়া
1: হাই স্কুল।
5: হাই স্কুল একটা আছে,
1: হাই স্কুল একটা আছে। তারা কিভাবে যাতায়াত করে গ্রামের ছেলেমেয়েরা?
5: ওরা কি সাইকেলে, কেউ হাইটে, কেউ টোটোতে।
1: মিড ডে মিল নিয়মিত দেওয়া হয়?
5: হ্যাঁ হয় নিয়মিত।
1: মিড ডে মিলের কি কি খাবার দেওয়া হয়?
5: ওখানে খিচুড়ি হয়, ডিম হয়, মাঝে মধ্যে ওই যে চিকেন দেয়।
1: আচ্ছা, গ্রামের মহিলাদের স্বনির্ভর করবার জন্য বা এখানে কি কোনো সেলফ হেল্প গ্রুপ আছে?
5: গ্রুপ আছে।
1: কটা গ্রুপ আছে?
5: ওই যে নতুন নতুন করতেছে, আবার কতগুলো আবার চালাইতে পারে না, ওগুলো আবার ইয়ে হয়ে যাচ্ছে। আছে,
1: আছে। আচ্ছা, আমরা এতক্ষণ কথা বললাম পঞ্চায়েত মেম্বার শ্রীমতী আরতি রায়ের সঙ্গে। আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
5: আচ্ছা, নমস্কার।
0: আমাদের এবারে পরিচয় হলো এই গ্রামেরই সেলফ হেল্প গ্রুপের সদস্যা মালতী রায়ের সঙ্গে। আমাদের প্রতিনিধি এবারে তার সাথে কথা বললেন, জানলেন তার নানা জীবনের কথা।
1: নমস্কার।
6: নমস্কার।
1: আচ্ছা মালতী দেবী, আপনার বাড়ি এই গ্রামেই?
6: এই গ্রামে।
1: কতদিন ধরে আছেন
6: এই গ্রামে? 10-12 বছর।
1: আপনার বাড়িতে কি আলো আছে, ইলেকট্রিক আছে?
6: আগে ছিল না, এখন আছে।
1: আচ্ছা, তো আপনার পরিবারে কে কে আছে?
6: পরিবারে আমরা 4 জন, মালিক আর একটা ছেলে, একটা মেয়ে।
1: আচ্ছা, আপনার মালিক কি কাজ করে?
6: মালিক ইসে করে, মিস্ত্রি কাজ করে।
1: রাজমিস্ত্রি কাজ?
6: মিস্ত্রি কাজ।
1: আচ্ছা, রাজমিস্ত্রি কাজ করতে কোথায় যায়?
6: শিলগুড়িতে।
1: আপনি সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত, আপনার সেলফ হেল্প গ্রুপের নামটা কি?
6: উড়ান।
1: কতজন মেম্বার আছে?
6: 10 জন।
1: কতদিন ধরে করেছেন এটা?
6: 2 বছর হলো।
1: আচ্ছা, টাকা পেয়েছেন ব্যাংক থেকে?
6: হ্যাঁ পেয়েছি।
1: আচ্ছা, কত টাকা পেয়েছেন এখন?
6: এখন পেয়েছি 2.5 লাখ।
1: তো 2.5 লাখ টাকা আপনারা 10 জন পেয়েছেন, কি করলেন, ভাগে কত করে পেলেন?
6: ভাগে 10 জনের মধ্যে 25 করে পেয়েছি, ভাগে 25,000 করে সবাই মিলে নিছি। ঘরে টুকটাক কাজ করছি সবাই মিলে নিয়ে, আর এটা এরকম করে পরিশোধ করতেছি আমরা।
1: আচ্ছা, তো এই যে আপনি সেলফ হেল্প গ্রুপ করেছেন, গ্রামে কতগুলো সেলফ হেল্প গ্রুপ আছে?
6: এখানে আছে 4-5টা আছে।
1: আচ্ছা, তো সব মহিলারা কি গ্রুপ করতে খুব উৎসাহী?
6: হ্যাঁ উৎসাহী।
1: উৎসাহী না?
6: হ্যাঁ।
1: আচ্ছা, আর সবশেষে বলুন যে বাড়িতে রান্না বান্না করেন, কিসে রান্না করেন?
6: গ্যাসও করি আর কাঠে করি।
1: তো কাঠ কোথা থেকে আপনি পান?
6: ওই যে বাজার আছে ওখান থেকে নিয়ে আসি, আমাদের নাই ওদের থেকে নিয়ে আসি।
0: আমরা কৌতূহলে বশবর্তী হয়ে তার দোকানে উপস্থিত হলাম। তার সাথে গল্প করতে করতে জানলাম তার নাম বর্ণা রয়। সে সদ্য কলেজ উত্তীর্ণা এবং বাবা মাকে সাহায্য করতেই তার এই দোকানে সে বসা। কথা বললেন আমাদের প্রতিনিধি।
1: বর্ণা, এই যে দোকানটায় বসে আছে, এই দোকানটা কিসের দোকান?
7: মুদিখানা দোকান।
1: কি কি আছে এই দোকানে?
7: চাল ডাল থেকে শুরু করে সবকিছু।
1: আচ্ছা,
7: হ্যাঁ।
1: এখানে বেচাকেনা কেমন হয়?
7: ভালোই হয়।
1: দোকানে মাল কিনতে মানে জিনিস কিনতে কারা আসে?
7: গ্রামেরই আসে।
1: এর পাশাপাশি তোমার শিক্ষাগত যোগ্যতা একটু বলো আমাদের শ্রোতা বন্ধুদের।
7: গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এখন আমাদের বাড়িতেই আছি। টিউশন করাতাম, এখন করাই না, এখন আমি ক্রোশের বিজনেস করি।
1: আচ্ছা, এটা কি জিনিস?
7: উল দিয়ে ফুল, তারপর বুকে যারা যেভাবে চায় আমি সেভাবে বানাই দিই।
1: তো কিরকম ডিমান্ড আছে এটা?
7: ডিমান্ড ভালোই আছে, ভালোই চলে আর কি।
1: তো তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, কি ভাবছো?
7: দেখি কি করা যায়, যাই না, এখনো কিছু ভাবিনি, বিজনেসটা আগাবো আর কি, যদি ভালো করে হয় তাহলে আমি এটাই করব।
1: বাহ, আমরা কথা বললাম এতক্ষণ বর্ণা রায়ের সঙ্গে। নমস্কার।
7: নমস্কার সবাইকে।
8: এভাবে গ্রামের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়ে গ্রামের মানুষদের আতিথেয়তায় মুগ্ধ হয়ে আমরা অবশেষে প্রবেশ করলাম সাউডাঙ্গির সে বিখ্যাত রামকৃষ্ণ মিশনে। সিংহ দুয়ার দিয়ে ভেতরে প্রবেশ করা মাত্রই গায়ে যেন কাঁটা দিয়ে উঠল, শিহরিত হলাম এক অদ্ভুত ঐশ্বরিক বাতাবরণ চারিদিকে। তার মাঝে দেখলাম রামকৃষ্ণ মিশন দ্বারা পরিচালিত প্রাথমিক বিদ্যালয়, যেখানে ছাত্র ছাত্রীরা পঠন পাঠনে ব্যস্ত। তাদের পঠন পাঠন দেখে আমরাও কোথাও যেন হারিয়ে গেলাম আমাদের ছোটবেলায়।
9: বলতো সস্তা শব্দের অর্থ কি? দামে কম। হ্যাঁ সেটাই, বিক্রি, বেচে বা বিক্রয়, বিক্রয়। জঙ্গল মানে বন বা বনভূমি, ঠিক আছে। নিদ্রা শব্দের অর্থ কি? ঘুম। দাঁড়িয়ে বলতে হয়, বসে বলতে হয়।
10: এখন বর্তমানে 352 জন আছে।
1: আচ্ছা,
10: এর মধ্যে
1: ক্লাস 3 কোন ক্লাস পর্যন্ত ক্লাস হয়?
10: প্রি নার্সারি থেকে ক্লাস 5 পর্যন্ত।
1: আচ্ছা, স্কুলের সময়টা কখন?
10: স্কুলের টাইমিং শুরু হয় আমাদের ঠিক 8:30 প্রেয়ার হয়, আবার যাদের প্রি নার্সারি নার্সারি প্রিপারেটরিতে পড়ে তাদের 10:30 ছুটি হয়ে যায়। 1 ক্লাসটা 12 পর্যন্ত চলে, তারপরে 2, 3, 4, 5 যারা আছে তারা 12:30 চলে, শেষে ঠাকুরের প্রেয়ার হয়, তারপরে তাদের ছুটি হয়ে যায়।
1: আচ্ছা, এখানে যে এখানে কি মিড ডে মিলের ব্যবস্থা আছে?
10: না, সেরকম কোনো মিড ডে মিলের ব্যবস্থা নেই।
1: এখানকার মানুষেরা কতটা শিক্ষার প্রতি তাদের অনুরাগ বা ভালোবাসা আছে একটু বলুন।
10: না, এরা তো সত্যি, এরা যারা আমাদের বিদ্যালয়ে এখন পড়ছে এরা ফার্স্ট লার্নার, মানে এদের বাবা মায়েরা হয়তো মাধ্যমিক পড়েছে, তারপরে হয়তো কলেজে বিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে পড়েনি, কিন্তু এই শিক্ষার্থীরা, বাবা মায়েরা চাচ্ছে এই শিক্ষার্থীরা যাতে ভালো করে পড়তে পারে, তাদের প্রাথমিক গুণগত মান যাতে আরো বৃদ্ধি পায়, তারপরে এই ঠাকুরের আশ্রমে তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ভালো ভালো হয়, মানুষের মতো মানুষ হতে পারে। এই জন্য দেখা যাচ্ছে যে গার্জিয়ানরা খুব আগ্রহী।
1: কি কি উৎসব আপনারা স্কুলে বা বিদ্যালয়ে পালন করে থাকেন?
10: জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যত রকমের অনুষ্ঠান আছে। আমাদের তো শুরু হয় স্বামীজির জন্মদিন দিয়ে, 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, 26শে জানুয়ারি রবি ঠাকুরের জন্ম, কাজী নজরুল, বিদ্যাসাগর, আর মাস্টার শিক্ষক দিবস, তারপরে শিশু দিবস, রাখি উৎসব, তারপরে কবিতা আবৃত্তি আমাদের অনুষ্ঠান থাকে, এদের আর্ট প্রতিযোগিতা হয়, কুইজ প্রতিযোগিতা হয়।
1: আমরা এই বিদ্যালয় সম্পর্কে অনেক তথ্য পেলাম প্রিন্সিপালের কাছ থেকে, টার্জিন রায়ের কাছ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
10: নমস্কার, ধন্যবাদ।
8: এভাবেই সুন্দর বাতাবরণের মধ্য দিয়ে যখন আমরা এগিয়ে চলেছি ফটকের দিকে, এগিয়ে চলেছি সুউচ্চ গাছপালার মধ্য দিয়ে ঠাকুর মা স্বামীজির ঘরের দিকে, ঠিক তখনই হাতের বাঁ দিকে আমরা দেখলাম বসে রয়েছেন একজন মহাপুরুষ, এই রামকৃষ্ণ মিশনের সম্পাদক নরেশানন্দ মহারাজ। তাঁকে প্রণাম করে এগিয়ে গেলাম তাঁর কাছে, জানলাম আধ্যাত্মিক বিষয়ক বিভিন্ন তথ্য, সেই সাথে এই আশ্রমের সঙ্গে তাঁর নিবিড় যোগ।
1: তো এই আশ্রমটি কত সালে স্থাপিত হয়?
11: প্রথমেই আমার আকাশবাণী এই সংস্থার সাথে যারা জড়িত সবাইকে আমার রামকৃষ্ণ মিশন সাউডাঙ্গির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এটি 1959 সাল 11ই মে হয়েছিল। আমাদের এখানে একজন খুব উচ্চস্তরের একজন সাধু ছিলেন, স্বামী ধ্রুবানন্দ মহারাজ, তিনি রামকৃষ্ণ মিশনেরই ছিলেন, কিন্তু মহারাজ এখানে আসছেন, কালিম্পংয়ে কিছুদিন ছিলেন, তারপরে তার ইচ্ছা হলো যে সমাজের কিছু কাজ করবে। প্রতিভাবান লোক ছিলেন, আমি যদিও তাকে দেখিনি, তারা যারা এসব দেখেছে, যেসব মহারাজরা এখানে, দুইজন মহারাজ আছেন, স্বামী বিনয়ানন্দ, স্বামী জীবনানন্দ, এবং অনেক ভক্তরা যারা দেখেছেন, ওরা অনেকে আমাকে বলেছেন মহারাজ খুব উচ্চস্তরের সাধু ছিলেন, একটা উচ্চস্তরের সাধু না হইলে একটা আশ্রম তৈরি করা খুব কঠিন হয়। মহারাজ সেখানে আসে আশ্রম ইয়ে করলেন, আসলেন, তারপরে এখানে গ্রামের লোক তাকে একটু জায়গা দিল, পরিবর্তীকালে অনেক জায়গা অনেক ভক্তরা টাকা পয়সা দিয়ে এই জায়গাটা কিনা হল এবং তিনি খুব ভালো হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন। তো এই ঔষধে তার এত উপহার হতো গ্রামের এই অঞ্চলের লোক খুব খুশি হতো, মানে খুশি হতো না, তারা একজন ভগবানের মতো মনে করতো। আর একটা কি তার প্রতিভা ছিল, সে কবিও ছিলেন, কোনো খুব ভালো পড়াশোনা করতেন, শিলিগুড়ি কলেজে এখান থেকে পায়ে হেঁটে যেতেন, সেখানে পড়াশোনা করতেন, কখন কোথায় খাওয়া জুটতো তার কোনো ঠিকানা থাকতো না, সাধু মানুষ সেটি তিনি আশাও করতেন না নিশ্চয় মনে করে, আমার মনে হয় সেইভাবে তার জীবনযাত্রা হয়। তো নর্থ বেঙ্গলের মধ্যে এত সুন্দর আশ্রম, আমাদের বিশেষ করে রামকৃষ্ণ মিশন নর্থ বেঙ্গলের মধ্যে জলপাইগুড়ি একটি আশ্রম হয়েছে, এটি প্রায় 100 বছরের দুয়ারে এসে গেছে, আগামী বছরই বোধ হয় না 28 তার 100 বছর হবে। আর একটা আমার খুব ইচ্ছা, এই হচ্ছে দেখলাম রুগীদের সেবার অবস্থা অতটা ভালো নয়, কেন ওই আশেপাশে তো ডিসপেন্সারি কিছু নেই, মডার্ন একটা ডিসপেন্সারির পরিকল্পনা করছি, এটা বাড়িটা হয়েছে আইওসি ওটা টাকা পয়সা দিয়েছেন, তো এটা এখন আস্তে আস্তে এখন সপ্তাহে একদিন হয়, আশা করি অদূর ভবিষ্যতে এটা সপ্তাহে হবে। এখন নির্ভর করছে ডাক্তারদের উপর, কেন ডাক্তাররা তো সেবা দিলে আমাদের এখানে এই অঞ্চলে একটু উপহার হয়। স্কুলটা যেরকম আছে সেই স্কুলটা এখন আপাতত এরমে থাকবে, বড় করতে গেলে একটা অন্য জায়গা বড় জায়গা চাই, তার কারণ হলো আমি চাই না এই আশ্রমের গাছপালা কেটে, কারণ একটা বাড়িঘর কাটতে করতে গেলে গাছ কাটতে গেলে কষ্ট হয়, খুব খুব প্রয়োজন। এমনি ঝড় বৃষ্টিতে পড়ে গেলো মরে গেলো সেটা আলাদা কথা, প্রত্যেক বছরই কিছু কিছু পড়ে, কিন্তু গাছ কেটে আমার কিছু বিশাল কিছু করব, এই ধরনের মানুষ মানুষ এখানে ইয়ে আসে, কেউ যোগদান করে ঠাকুরকে তার মনের কথা বলে। এখানে একটু বুক স্টল আছে, বই বিক্রি হয়, এই ঠাকুরের মা স্বামীজির বই নিয়ে যায়, নিয়ে তার আধ্যাত্মিক যে শান্তি পাবার একটা রাস্তা। মানুষ তো আমরা সবাই সাধু সন্ত গৃহস্থ সবাই জানবেন কেউ না কেউ কষ্টে আছে, এই কষ্টকে নিবারণ করার জন্য ইদানিংকালে ভগবান শ্রী রামকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন। স্বামীজি বলছেন এই রামকৃষ্ণের জন্ম যখন থেকে হয়েছে তখন থেকে সত্যযুগের আবির্ভাব, আর তার সাথে তিনি সহধর্মণী নিয়ে আসছেন শ্রী শ্রী মা সারদা দেবী, আর তার সাথে এই ধর্মকে প্রচার করার জন্য স্বামী বিবেকানন্দকে নিয়ে আসছেন। তো আমরা এমন একটা যুগে আমরা এসেছি সন্নিধানে, আমরা ভাগ্যবান, সে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে চেষ্টা করছি আমরা মানুষের কিছু সেবা করার জন্য। আপনাকে আমার অন্তরে গভীর শ্রদ্ধা নিবেদন করছি, নমস্কার।
8: তারপরেই আলাপ হলো সকলের প্রিয় সকলের পরিচিত এই রামকৃষ্ণ মিশনের দীর্ঘদিনের সন্ন্যাসী জীবন মহারাজের সঙ্গে, যিনি সবকিছুকে সাদরে গ্রহণ করেন হাসির মাধ্যমে। তার সাথে আলাপচারিতায় আমরা এটাও জানলাম, একজন প্রাণ খোলা সন্ন্যাসীর সাথে সাথে সাধকের সাথে সাথে তিনি একজন সুগায়কও বটে। তিনি তার সুকণ্ঠে ভক্তির মাধ্যমে মায়ের আগমনী গান গেয়ে শোনালেন আমাদের।
1: নমস্কার মহারাজ।
12: নমস্কার নমস্কার
1: মহারাজ। আপনি তো দীর্ঘদিন ধরেই এই আশ্রমের সঙ্গে যুক্ত, বিভিন্ন সেবামূলক কাজ করে থাকেন, বিভিন্ন ভাবে আপনি মানুষের পাশে থাকেন, এখানে কি কি উৎসব পালিত হয় আশ্রমে?
12: ভগবানের আশীর্বাদে এখানকার সাথে যুক্ত সেই 1985 থেকে। আমাদের আরেকজন মহারাজ আছেন স্বামী বিনয়ানন্দ মহারাজ, উনি 1977 থেকে এখানে রয়েছেন।
1: আচ্ছা।
12: 11 বছর বয়সে উনি ক্লাস 5 পড়তে এসেছিলেন হোস্টেলে, তখন থেকেই উনি আছেন। উৎসব উৎসব আমাদের একটা ঐতিহ্য রয়ে গেছে বেলুড় মঠের, সারা বছর ঠাকুর মা স্বামীজির উৎসব, জন্মতিথি পালন করা হয়, 12 জানুয়ারি পালন করা হয়, এছাড়া বহু রকম উৎসব সারা বছর লেগেই থাকে, আমাদের প্রোগ্রাম থাকে। তো শাহুডাঙ্গির যেটা বিশেষত্ব, শাহুডাঙ্গিতে যে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মতিথি, সেই তিথি উপলক্ষে যে উৎসবটি হয় সেই উৎসবটি বলা যায় উত্তরবঙ্গের সবচেয়ে বড় উৎসব, এটি একদম নির্দ্বিধায় বলা যেতে পারে। খুব কম করে হলেও 40,000 মতো ভক্তরা আসেন, আর বিভিন্ন রকম জাগতিক এবং আধ্যাত্মিক সমস্ত রকম বিষয় নিয়ে এখানে আলোচনা হয়। তো শাহুডাঙ্গি আশ্রম আমরা বলি সেন্টার অফ পিস, মানে চুম্বকের সামনে, চুম্বকের ইয়ার মধ্যে লোহা নিকেল কোবাল্টকে আনলে টানতে থাকে, তেমনি যত চঞ্চল মন হোক যত অশান্ত মনই হোক এই শাহুডাঙ্গি আশ্রমে একবার যদি আমাদের ফটক অতিক্রম করে ভেতরে ঢোকে, যত চঞ্চল মনই হোক ভক্তরা বুঝতে পারেন যে তাদের মনে একটা শান্তি আসছে। আমরা খুব বিশ্বাসের সঙ্গে বলতে পারি এখানে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির, বিশেষ করে আমরা সারদা মার কথা বলি যে মা যেন এখানে কোল পেতে বসে আছেন। এই জন্যে সকলকে এই আগমনী দুর্গা পূজার উৎসবের আগে আমরা অনুরোধ করব, হ্যাঁ, ভক্তদের কাছে, দর্শকদের কাছে, শ্রোতাদের কাছে, আপনারা সময় সুযোগ পেলেই এই আশ্রমে আসবেন। কিন্তু একটা কথা বলি, রামকৃষ্ণ মিশন ডিসিপ্লিন, সময় অনুবর্তিতা, নিয়ম অনুবর্তিতাকে একদম খুব প্রায়োরিটি দেয়, এটা আপনারা একটু লক্ষ্য করে আসবেন। কেন অনেকে একটু অসময়ে আসেন, ফিরে যান, তখন আমাদের দুঃখ হয়, কিন্তু উপায় থাকে না। ডিসিপ্লিন একটা বড় জিনিস যেটা রক্ষা করতে হয়, নাহলে একটা প্রতিষ্ঠান থাকে না। আমাদের এই আসল টাইম হচ্ছে এই টেম্পল টাইমিং, মানে মন্দির দর্শন করার সময় সকাল 7টার সময় খুলবে, আর 7:45 দিকে মন্দির বন্ধ হয়ে যাবে, আর ইভিনিংয়ে 4টার সময় খুলবে, 7:45 মন্দির বন্ধ হয়ে যাবে। তো বছরে ছয় মাস করে ওই টাইমটা একটু এদিক ওদিক হয়, ওটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন, এইটুকু আপনার মাথায় রাখবেন। হ্যাঁ,
1: আমরা এবারে খুব আবদার করলাম জীবন মহারাজের কাছে, তিনি আমাদের একটি ভক্তিমূলক গান গেয়ে শোনাচ্ছেন।
12: সামনেই দুর্গাপূজা আসছে, আমাদের হৃদয়ের দেবী, হ্যাঁ, আমাদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। তো আমার এই মুহূর্তে মাগো চিন্ময় রূপ ধরে হয় নজরুল ইসলামের, তো আমি অল্প পুরোটা হয়তো করবো না, সামান্য একটু করছি।

ओम स्तापुकायश्च धर्मश्च सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। এমন সুন্দর ঐশ্বরিক বাতাবরণে আমরা ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানালাম, আমাদের মনে সকল ভক্তি নিবেদন করলাম তাঁদের চরণে। এভাবেই আমরা আবার এগিয়ে চললাম রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে আমাদের গন্তব্যের দিকে। আজকের জনজীবন আমরা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন পর্বে আপনাদের সঙ্গে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। গ্রন্থনা সম্প্রীতা আচার্য, সম্পাদনা বিকাশ পাল।

0: অবহেলা করবেন না।
1: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
0: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
1: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
0: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: आपके 4,800 रिवॉर्ड पॉइंट्स आज एक्सपायर हो रहे हैं, अभी रिडीम करें।
3: अरे वाह, मेरे इतने पॉइंट्स कैसे आए?
4: बस यही पूछो व्हाई। रिवॉर्ड पॉइंट्स के नाम पर आए किसी अननोन लिंक पर क्लिक करने से पहले सोचिए, एक व्हाई आपको फ्रॉड से बचाए।
5: हमेशा पूछो WHY, व्हाई कहता है कैप्टन वाई ऑफ SBI,
4: आपका साइबर रक्षक।
6: सुनोस एक सूचना, आकाशवाणी खरसाङ ले आफ्नो विशेष प्रसारण मा फूलपाती को शुभ उपलक्ष्य मा भोलि बिहान 4:25 देखि सुनाउने छ संगीतमय रूपक महामाया चण्डिके, जसको लेखक श्रोतपाठ एवं वाचन हुनुहुन्छ शिवकुमार राय। श्रोताहरूले संगीतमय रूपक महामाया चण्डिके आकाशवाणी खरसाङको FM 103.5 MHz मा सुन्न सक्नुहुनेछ। समय याद राख्नुहोला, भोलि बिहान 4:25 देखिए।

0: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: श्रोता संगीत को सुंदरता यो हो कि यसले तपाईलाई फरक समय र स्थानमा लैजान सक्छ। यसले तपाईलाई थाहा नभएका भावनाहरू जगाउन सक्छ र तपाईको हृदयको गहिरो कुनाबाट सम्झनाहरू फिर्ता ल्याउन सक्छ। यो एक विश्वव्यापी भाषा हो जसले सीमा र संस्कृतिहरू पार गर्दै हामी सबैलाई जोड्दछ। कार्यक्रम गीत संगीतको यो अन्तिम प्रस्तुति राखिरहेकी छु नरेन्द्र गुरुङ अनि डेजी बराइलीको समूह स्वरमा।

0: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
1: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
0: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
1: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
0: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: উন্নত রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে অবদান রাখার পরামর্শ দিয়েছেন। তরুণদের কর্মসংস্থানের পরিবর্তনশীল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন তিনি। নতুন দিল্লিতে পাথওয়েজ টু বিকশিত ভারত শীর্ষক এসআরসিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগ, প্রযুক্তির ব্যবহার এবং দক্ষতা উন্নয়ন দেশের তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে, সেই সঙ্গে বিশ্ব অর্থনীতিতে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে বাণিজ্য শিল্পমন্ত্রী জানান, এই চুক্তির প্রথম ধাপ চূড়ান্ত হয়েছে, বর্তমানে প্রয়োজনীয় আইনি খসড়া তৈরির কাজ চলছে।
1: The US bilateral trade agreement first rank has been finalized. It's going through the final contours, the legal drafting, and we hope to be able to finalize that soon and operationalize that once we get comparable advantage or competitive advantage over our peer countries.
0: প্রায় $51 বিলিয়ন পৌঁছেছে, 12% বেশি। নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ভারতকে মার্কিন সংস্থাগুলির জন্য এক সম্ভাবনাময় বাজার হিসেবে বর্ণনা করেছেন। নতুন দিল্লিতে আয়োজিত ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে তিনি আজ প্রতিরক্ষা, তথ্যপ্রযুক্তি ও বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টি তুলে ধরেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভোটার তালিকার কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান বিচার বিভাগকে কেউ ভয় প্রক্রিয়ায় ব্যাপক হারে ভোটারদের নাম বাদ দেওয়া এবং অনিয়মের অভিযোগ এনে রাহুল গান্ধী ও অন্যান্য বিরোধী নেতাদের করা একটি পৃথক আবেদনের প্রেক্ষিতে কুমার এবং দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু বিবেক যোশীর কাছেও জবাব তলব করেছে। নিট স্নাতকোত্তর 2026 পরীক্ষায় উত্তরপত্র পরীক্ষার্থীদের দেওয়া উত্তর প্রকাশ এবং বিচারাধীন অন্যান্য আবেদনের সঙ্গে যুক্ত করেছে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী নতুন দিল্লির এইমস ছাড়াও রাজ্যের নদিয়ার কল্যাণী এইমসেও চিকিৎসার সুবিধা পাবেন। পাশাপাশি এইমস ভুবনেশ্বর, এম গুয়াহাটি, মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়ের অরোরা এলাকায় একটি হিন্দু মন্দিরকে লক্ষ্য করে একটি নির্বিচারে গুলি চালানোর ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কথিত এই ষড়যন্ত্রের পেছনে যে হিন্দু বিদ্বেষী ও বর্ণবিদ্বেষী মনোভাব রয়েছে ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করে মার্কিন প্রশাসন প্রতিরক্ষা মন্ত্রক আজ ভারতীয় বায়ুসেনার জন্য জিস্যাট 7C যোগাযোগ উপগ্রহ এবং ভারতীয় নৌসেনার জন্য বরুণাস্ত্র হেভিওয়েট টর্পেডো সংগ্রহের লক্ষ্যে দেশ করেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের অগ্রগতি, বায়ুসেনার প্রাক্তন আধিকারিক শ্যামল ভট্টাচার্যের সঙ্গে দুই পর্বে কথা বলেছেন কাশ্মীর বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে 30 জন পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশের প্রধান মিয়ান সৈয়দ জানিয়েছেন, ঘটনাটি শহরের ঘনবসতিপূর্ণ অভ্যন্তরীণ এলাকার দীর কলোনিতে ঘটে। তিনতলা ভবনটির ছাদ অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ইউক্রেন আজ রাশিয়ার দক্ষিণ পূর্বে অবস্থিত রিয়াজান অঞ্চলের একটি তেল শোধনাগারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শোধনাগারটির দিকে ধেয়ে আসা ইউক্রেনের 4টি ক্ষেপণাস্ত্র এবং 69টি ড্রোন গুলি করে নামিয়েছে। তবে ড্রোনগুলির ধ্বংসাবশেষের আঘাতে শোধনাগারটিতে আগুন ধরে যায়। উত্তর কোরিয়া পূর্ব জাপান সাগরে দু ধরনের কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, এই পরীক্ষার উদ্দেশ্য ছিল ডুবোজাহাজভিত্তিক যুদ্ধ ব্যবস্থাগুলির সক্ষমতা যাচাই করা এবং নৌবাহিনীকে তাদের কৌশলগত অভিযান পরিচালনার ক্ষেত্রে আরও দক্ষ করে তোলা। ভারতের কুস্তিগির বিশ্বজিৎ রামচন্দ্র মোড়ে অনূর্ধ্ব 23 বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় পুরুষদের 55 কেজি গ্রেকো রোমান বিভাগে রূপপে ইতিহাস গড়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের লস ভেগাসে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনালে শেষ মুহূর্তে তিনি জর্জিয়ার কোবা কারুমিডসের কাছে 12-13 ব্যবধানে পর হন। উল্লেখ্য, অনূর্ধ্ব 23 বিশ্ব চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম ফাইনালে ওঠে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গ্রামীণ মহিলাদের আরও বেশি আর্থিক ক্ষমতায়নের আহ্বান।

0: জানিয়েছেন। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় আজ জাতীয় সরস মেলা 2026-এর উদ্বোধন করেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লিতে সদ্যসমাপ্ত কর্মসংস্থানের ক্ষেত্রে পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তরুণদের ব্যবহারিক দক্ষতা বাড়ানোর পরামর্শ বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েলের। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী খোর্সান কেন্দ্রবাট বুলিরহেকা ছৌ। সমাচার পছি পুনঃ স্বাগত ছ। অবক্রমমা প্রস্তুত ছ ভুটানী কার্যক্রম।

0: आपके 4,800 रिवॉर्ड पॉइंट्स आज एक्सपायर हो रहे हैं, अभी रिडीम करें।
1: अरे वाह, मेरे इतने पॉइंट्स कैसे आए?
2: बस यही पूछो Why? रिवॉर्ड पॉइंट्स के नाम पर आए किसी अननोन लिंक पर क्लिक करने से पहले सोचिए। एक Why आपको फ्रॉड से बचाए।
0: हमेशा पूछो WHY. Why? कहता है कैप्टन Y ऑफ SBI,
2: आपका साइबर रक्षक।
3: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।